0: Stay tuned to the Muslim Community Radio on 92.1 FM. It's now time for the Bengali program.
1: Alhamdulillah. Wassalatu wassalamu ala rasulillah. Amma ba'ad. Ami Nabi Karim sallallahu alayhi wa sallam ebong awliya ikram ke Allah ta'ala darbare usila hishabe pesh kora jabe kina ei somporke alochona korchhilam. Hazrat Sayyiduna Ubaidillah bin Abdul Rahman বিন মোহাম্মদ আজ-জোহরি তিনি এরশাদ করতেছেন যে আমি আমার ওয়ালিদ আমি আমার পিতার কাছে শুনেছি, সামিআ তো আবি ইয়াকুল, আমি আমার বাবার মুখে শুনেছি, আমার ওয়ালিদের মুখে শুনেছি, তিনি এরশাদ করছেন, কাবরু মারুফিন আল কারখি মুজাররাবুন লিকাদাইল হাওয়াইজ। তিনি বলছেন যে মারুফে কারখি রহমতুল্লাহ আলাইয়ের কবর, এখানে মানুষের দোয়া আল্লাহ তাআলার দরবারে কবুল হয় এবং ইনার ওসিলায় যে দোয়া করা হয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই দোয়াকে কবুল করেন। এরপরে তিনি বলতেছেন যে যে ব্যক্তি হযরত সাইয়্যিদুনা মারুফে কারখি রহমতুল্লাহি আলাইহির মাজারে 100 বার সূরা ইখলাস পাঠ করবে এবং এরপরে যে দোয়া করবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার দোয়াকে কবুল করবেন। এটা মুজাররাব, মুজাররাব মানে হচ্ছে এটা পরীক্ষিত, এটা পরীক্ষা করা হয়েছে এবং এরকমই যারা পরীক্ষা করেছেন তারা এভাবেই পেয়েছেন। আমার দিনী ভাইয়েরা, আমার ইসলামী ভাইয়েরা, এই জামানায় ইমান বাঁচানোটা খুব মুশকিল। এখন আমরা দেখতেছি, দেখুন কোরআন থেকে ওসিলা বানানো জায়েজ, কোরআন থেকে আল্লাহ তাআলা কোরআনে ইরশাদ করতেছেন ওয়াবতাহু ইলাইহিল ওয়াসিলা, আল্লাহ তাআলা কোরআনে ইরশাদ করতেছেন ওয়াস্তাইনু বিস সাবরি ওয়াস সালাহ। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্ধ সাহাবীকে কিভাবে ওসিলা বানানো যাবে আকাশ আসসালামকে এটা শিক্ষা দিলেন। বিলাল ইবনে হারিস আল মুজানি, যে হাদিস আমি আপনাদের কাছে পেশ করলাম, হযরত বিলাল ইবনে হারিস আল মুজানি রহমতুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাজারের কাছে গিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ ইস্তাসকি লি উম্মতিক, হে আল্লাহ তাআলার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি আপনার উম্মতের জন্য দোয়া করুন, বৃষ্টি হচ্ছে না, বৃষ্টির জন্য হাহাকার হচ্ছে, আপনি দোয়া করুন। এরপরে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যাও উমারকে আমার সালাম দিও এবং বলে দিও অতি শীঘ্রই বৃষ্টি হবে। যদি ওসিলা বানানো যদি শিরক হতো, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওসিলা করা যদি শিরক হতো, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওসিলা বানানো যদি কুফর হতো, তাহলে উমর রাদিয়াল্লাহু আনহু কিভাবে এটা শুনলেন এবং প্রতিবাদ করলেন না, বরঞ্চ উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শোনার পরে আল্লাহু আকবার শুনলেন, যখন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সালাম দিয়েছেন, নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তাকে সালাম দিয়েছেন, হযরত উমর রাদিয়াল্লাহু আনহুর একেবারে চেহারা বদলে গেল এবং হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে ভাবলেন যে আল্লাহ, এটা তো আমাদের জন্য বাশারাত যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুসংবাদ দিয়েছেন যে অতি শীঘ্র বৃষ্টি হবে। আমার দিনদার ভাইয়েরা, আপনি একটু চিন্তা করে দেখুন। এরপরে আসুন, এভাবেই একটি হাদিস আছে যে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এরশাদ করলেন যে কিভাবে সাইয়্যিদুনা আদম আলাইহি, হযরত সাইয়্যিদুনা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মেয়েরাজে গেলেন, মেয়েরাজ থেকে যখন ফেরত আসতেছেন, তো সাইয়্যিদুনা মুসা আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন, মাযা ফারাদাল্লাহু আলা উম্মাতিক, হে মাহবুব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনার উম্মতের জন্য আল্লাহ তাআলা কি ফরজ করলেন? ফাকালা লাহু, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করলেন, 50 সালাতান, আল্লাহ তাআলা আমার উম্মতের জন্য 50 ওয়াক্ত নামাজ ফরজ করলেন। এটা শোনার পরে হযরত সাইয়্যিদুনা মুসা আলাইহিস সালাম কি উত্তর দিলেন শুনুন। কাল হযরত মুসা বলেন, ইরজি ওয়াসাল তাখফিফা ফা ইন্নি জাররাবতু বনি ইসরাইলা, আপনি যান এবং আল্লাহ তাআলার কাছে কনসেশনের জন্য দোয়া করুন, দরখাস্ত করুন যে আল্লাহ তাআলা যেন তাখফিফ করেন, একটু কমায় দেন, কেননা আমি বনি ইসরাইলকে পরীক্ষা নিয়েছি, আমি বনি ইসরাইলকে দেখেছি ফরাদা আলাইহিম সালাতানি, তাদের ওপর দু ওয়াক্তের নামাজ ফরজ করা হয়েছিল, ফালাম ইয়াকুমু বিহিমা, এই দুই ওয়াক্ত নামাজ তারা পড়তে পারেনি। কত 50 ওয়াক্তের নামাজ আপনার উম্মত কীভাবে পড়বে? নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলার কাছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে আবার পেশ করলেন, মাওলা তুমি একটু তাখফিফ করো, একটু দয়া করো, একটু কনসেশন করো। আল্লাহ তাআলা 50 থেকে 45 করলেন, তারপর 40 করলেন, এভাবে করে 5 ওয়াক্তের নামাজ ফরজ করা হলো। তাহলে বোঝা গেল কি, যে আম্বিয়া কেরাম আলাইহিস সালাতু ওয়াসসালাম ইন্তেকালের পরেও আমাদেরকে ফায়দা পৌঁছাতে পারেন। হযরতে আদম আলাইহিস সালাম ইন্তেকাল করছেন অনেক দিন আগে, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি অনেক দিন আগে তিনি ইন্তেকাল করেছেন, কিন্তু আমাদের জন্য হযরতে মুসা আলাইহিস সালাম বিরাট বড় উপকার আমাদেরকে করেছেন, যে তিনি যদি আকাশ আসসালামকে এই মশওয়েরা না দিতেন তাহলে বোধহয় আমাদেরকে 50 ওয়াক্ত নামাজ পড়তে হতো। কিন্তু মুসা আলাইহিস সালাম বনি ইসরাইলের ওই ঘটনাকে সামনে রেখে হযরতে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেন যে আমার উম্মত তো দুই ওয়াক্তের নামাজ নিয়মিতভাবে পড়তে পারে।

এই ধারণা চেঞ্জ করতে হবে। এটা ইসলামী ধারণা নয়, কেননা আম্বিয়া কেরাম সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি ইরশাদ করেন, আল আম্বিয়া আহইয়াউন ফি কুবুরিহিম ইউসাল্লুন, নবীরা তাদের কবরে জিন্দা আছেন এবং নামাজরত আছেন। এবং নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং তার সম্পর্কে কি বলতেছেন শুনুন, আকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সম্পর্কে বলতেছেন, হায়াতি খাইরুল লাকুম ওয়া মামাতি খাইরুল লাকুম, এরপরে আমার জিন্দগি তোমাদের জন্য উত্তম, আমার ইন্তেকালও তোমাদের জন্য উত্তম, আমার জিন্দগি তোমাদের জন্য নেয়ামত, আমার ইন্তেকালও তোমাদের জন্য নেয়ামত। এরপরে আকাশ আসসালাম এরশাদ করলেন, তুহদিসুনা ওয়া ইউহদাসু লাকুম ওয়া ওয়াফাতি খাইরুন লাকুম তুআরাদু আলাইয়া আ'মালুকুম ফামা রাআইতু মিন খাইরিন হামিদতুল্লাহ আলাইহি ওয়ামা রাআইতু মিন শাররিন আস্তাগফারতু লাকুম, রাওয়াহুল বাজ্জারু ওয়া রিজালুহু রিজালুন সহীহ। বাজ্জারের মধ্যে আপনি এই হাদিস পাবেন, এই হাদিস সহীহ হাদিস। হযরতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আমার হায়াতও তোমাদের জন্য নেয়ামত, আমার ইন্তেকালও তোমাদের জন্য নেয়ামত। হ্যাঁ, একটা জিনিস জেনে রাখো, তোমাদের আমাল আমার কাছে পেশ করা হয়, তোমাদের আমাল তুরাদু আলাইয়া আমালুকুম, আমার কাছে তোমাদের আমাল পেশ করা হয়, তোমাদের তোমরা যে আমল করো এটা আমার কাছে পেশ করা হয়। ফামা রাআইতু মিন খাইরিন, আমি যদি দেখি যে তোমার আমল নেক আমল করেছো, সওয়াবের কাজ করেছো, নেক কাজ করেছো, তখন আমি কি করি, হামিদতুল্লাহ, আমি আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করি, আল্লাহ তাআলার হামদ সানা করি, আল্লাহ তাআলার প্রশংসা করি যে আল্লাহ আমার উম্মত তো এই সওয়াবের কাজ করেছে, নেক কাজ করেছে, ভালো আমল করেছে। ওয়ামা রাআইতু মিন শাররিন, আর এরপরে আমি যদি কোনো তোমাদের পক্ষ থেকে আমার কাছে যে আমল পেশ করা হয়, আমি এর মধ্যে যদি শার দেখি, যদি গুনাহ দেখি, যদি গুনাহের কাজ দেখি, আস্তাগফারতু লাকুম, তখন আমি তোমাদের ওই গুনাহের জন্য আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করি। এখন আমার জিজ্ঞাসা আপনাদের কাছে, আপনি একটু বলুন, যদি ইন্তেকালের পরে আকাশ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি ফায়দা পৌঁছাতে না পারেন, তাহলে কিভাবে বললেন যে তোমাদের আমল আমাদের কাছে পেশ করা হয়, আমি যখন ভালো দেখি তো আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি, আর যদি আমি ওর মধ্যে গুনাহের কোনো কাজ দেখি তো তোমাদের মাগফিরাতের জন্য দোয়া করি। এখন নবীজির মাগফিরাতের দোয়া, নবী পাক সাল্লাল্লাহু আমাদের জন্য যে মাগফিরাতের দোয়া করবেন, এটা কি ফায়দা নয় ইন্তেকালের পরে? এটা আমার প্রাণ প্রিয় ভাইরা একটু চিন্তা করে দেখুন। এখন এটা থেকে কি বোঝা যায় যে নবীগণ তারা ইন্তেকালের পরেও ফায়দা পৌঁছাতে পারেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে এই পাওয়ার দিয়েছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে এই শক্তি দিয়েছেন। কেন, ফিল হাকিকা, সত্যিকার ফায়দা দেওয়া কিংবা নোকসান পৌঁছানো এটা কোনো ব্যক্তির পক্ষে সম্ভব নয় যতক্ষণ পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাবেন না। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।